0: এউরেন তিবে হোসি এউরেঙ্গে লোথ তিরুগম ওয়া হাল এউরেঙ্গে মচ্ছন নিকমেতকম ভেরিফাই এই এউরেন না ওয়াদু কুরাবা কাম গাবি দুহে
1: দিবে এফএম দিবে নায়কু নোদিয়া 1 মেগাহার্টজ
2: আলিনূর

0: আদি মুদা থাকায় দারিঙ্গে গতুম একলা আঙ্গে থে ব্যামি হুন্ন মদদ দেবানে থে আদি একলা আঙ্গে থে ব্যামি হুন্ন টাকা বগি চাত লভানে থে আদি একলা আঙ্গে থে ব্যামি হুন্ন টাকা খোর থবিস লভানে থে
1: মা লাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা
0: থে ব্যামি হু আল্লাহ গে আজমত রিকমন ইতিগাদ নুকরনি কিবিগিন হিয়ে
1: وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
0: حَمَا كَچْوَرُمْ اِكَلَا آنگَتِيَ بَامِيهُمْ هِدْدِوِي تَفَاتُ مَرْحَلَا تَكَكُنِّهِ
2: دِوَهِ FM دِوَهِ نَّائِكُ نُوَدِيَ 1 MHz

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: এ কুরআন মাগদখানি হক তে দুমা গশে ফাহে তিমাম মেং এ কুরআন এং ইমা বিজ্জেই মই আদি তিমাম মেং গে বেরি রস খলাং গিয়া এভিস এচে তিমাম মেং শরীকে নু কুরআন মে
1: وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا
0: আদি আলামেঙ্গে বেরি রস খলাঙ্গে আজমে তেরকম মতরুগিম বে আদি একলাঙ্গে আম্বি খম্বল কুয়েস আদি দরি খল কুয়েস নোহি পাবে
1: وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا
0: আদি তিমাম্মেঙ্গে তেরেন জাহেলকম বড়ু মিহা আল্লাহু আমেদু হাক্কুং একিবাবে হাদ্দু ফাহন আলাফাওয়া বাসবুনা কম গাবিয়ে

আদি তিমাম্মেং উডুগে খাবার হোদং উলুনি মুয়ে ফাহে তিমাম্মেন নাং এতাম ফেনুনি বালাহাট্টাওয়া গাদাফাদা মালায়েকাতুন নাই গিনহিলাতাকুম ফুরিফাওয়াতিয়ে।

আদি তিমাম্মেন্না বিমগা আল্লাহ নুকুলাদ্দা নুলেবেনে খামাই আদি এখলাঙ্গে ফিলাগিন দিমগা বেশ নুকুলাদ্দা নুলেবেনে কান তিমাম্মিন ইয়াকিন কুরামুয়ে।

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহ গে ইসমুফরুম ফাশাগান নামে
1: ওয়াম্মা আল-কাসিতুন ফাকানু লিজাহান্নাম হাতাবা
0: আদি তেদমগুং একিবা মিহুন দনাশে ফাহে নরকাগে দারু কামগা এওরেম ভুয়ে

0: এই তিমান রাসকালাগে এউরেং একমগা ইমতিহান করেবুমটকে আদি এমিহাগে বেরে রাসকালাঙ্গে হাদুমা কুরুমুং একি বাবে জমিহা দন্নাশে গদফদ বেগমবা আজাবখং একলাঙ্গে এমিহা ওয়দ্দবা মুটে
1: وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
0: আদি মিসকিতবনি আল্লাহশে ফাহেত ইবামিহুম আল্লাহু আয়কু এহিং ইবিসফরাতকং আলকন নুকরা শকমে

খালেগ ফানু ইদাড়ু আসে তিমং খালেগ ফানু আড়ুখং খুরব্বাখং কশবরি তিমং খালেগ ফানুগে বেরি রসখলাঙ্গে আসে আদি তিমং খালেগ ফানু ইব্বিস্বরাতে এখলাঙ্গিয়া শরীকে নুকুরব্বমে।

ইউরেন্ন ওয়াদু কুরাব্বা ফাওয়া আযাব ফেনিজ্জম দান্দনে ফাহে এহিন্দু নাসর দে মিহুঙ্গে গতুন নিখামেতি আদি আদাদুগে গতুম মাদি খুম্বাইকং নিকং হরে ইউরেন্নং ইগেনেতে।